ভক্তি সঙ্গীতা রোজানা প্রোগ্রাম অমৃতবাণী লেকে হাজির মে জসপ্রীত কৌর। প্রোগ্রাম চাও পহলা শব্দ শ্রবণ করদে হাঁ ভাই তেজিন্দর সিং তে রাগী জথে দ্বারা গায়ন কীতা হোয়া